0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: प्रस्तुत फिल्मी गीतहरू सुनेर यहाँहरूले अवश्य पनि आनन्द त लिनुभयो होला भने हामी आशा राखेका छौँ। र यी आशा राख्दै अब भने यस केन्द्रबाट रिले गरी सुनाइरहेका छौँ आकाशवाणी कोलकाता केन्द्रको बङ्गला समाचार। त्यसपछि यस केन्द्रको प्रादेशिक समाचार यहाँहरूले सुन्न सक्नुहुनेछ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন রাশিয়া, পর্তুগাল ও মরিশাসের। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা জোটের সম্ভাবনা খারিজ সিপিআইএমের। আগামী 30 সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিজোটের শরিক দলগুলি। আগামী 3 দিন প্রস্তাবিত ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে দেশের সব রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি আজ খোলা থাকছে। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় গতকাল এক ভয়াবহ বিস্ফোরণে 12 জন নিহত। এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছেন ভারতের একাধিক খেলোয়াড়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। নাম উল্লেখ না করে তিনি একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তথ্য বিকৃত করে উপস্থাপন করার অভিযোগ করেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে তুলে ধরার মধ্যে যুক্তি খাড়া করা হয়েছে।
2: Governments indulging in such practices must be held accountable. There must be no dilution in our zero tolerance approach towards terrorism. Its financial aspects, in particular, should be exposed and should be countered.
1: ডক্টর জয়শঙ্কর রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসকে বিশ্বব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে বলেন, যেসব সরকার এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। সন্ত্রাসবাদে অর্থ যোগানোর বিষয়টি সামনে নিয়ে আসার পাশাপাশি তা প্রতিহত করতে হবে। শান্তি, উন্নয়ন এবং দরিদ্র দেশগুলির উপর বিভিন্ন চাপের বিষয় দেওয়া তার দীর্ঘ বক্তৃতার একটি অংশ ছিল এই সতর্কবার্তা। ডক্টর জয়শঙ্কর বলেন, সমগ্র বিশ্ব এখন বাজারে প্রবেশাধিকার নিয়ে শুরু করে সরবরাহ শৃঙ্খল সবকিছুতেই অস্ত্রের প্রভাব প্রত্যক্ষ করছে। বিভিন্ন দেশ ঝুঁকি কমিয়ে এবং নিজেদের সম্পর্কের ক্ষেত্রে বৈচিত্র্য আনার মাধ্যমে এর মোকাবিলা করছে। তিনি দক্ষিণে বিশ্বের 4F সংকটের কথা তুলে ধরেন। এগুলি হলো খাদ্য অর্থাৎ ফুড, জ্বালানি বা ফিউয়েল, সার বা ফার্টিলাইজার ও অর্থ বা ফাইন্যান্স সংক্রান্ত নিরাপত্তা। তিনি বলেন, ভারতের বিকাশ ও জনসেবা কার্যক্রম বিশ্বের 16%-এরও বেশি মানুষের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। ডক্টর জয়শঙ্কর জানান, সংঘাতপূর্ণ এলাকা এবং মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ভারত চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। এ প্রসঙ্গে তিনি নেপালের আকস্মিক বন্যা এবং ভেনেজুয়েলার ভূমিকম্পে ভারতের দ্রুত সাড়া দেওয়ার কথা তুলে ধরেন। রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। নিউ ইয়র্কে গত রাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ল্যাভরভ বলেন, রাশিয়া এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ইচ্ছুক। মস্কো ভারতের পাশাপাশি ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবিকেও সমর্থন করেছে। তিনি দক্ষিণে বিশ্বের জন্য আসন বৃদ্ধি করার সুপারিশ করেন। ল্যাভরভ স্পষ্ট জানান, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের নামে পশ্চিমের দেশগুলিকে কোনো অতিরিক্ত আসন দেওয়া যাবে না। এদিকে পর্তুগালের প্রধানমন্ত্রী লুই মন্টেনেগ্রো নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক করে তুলতে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে মত ব্যক্ত করেছেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভূ রাজনৈতিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভারতের স্থায়ী সদস্যপদের দাবির সমর্থনে সওয়াল করেন। মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিল দ্য হেনজি ফোর সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। দেশের সংবিধান এবং নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলকে চিঠি পাঠিয়েছে সিপিআইএম। দলের সাধারণ সম্পাদক এম এ বেবি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে এই মর্মে একটি চিঠি দিয়েছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের কাছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান, দেশের সংবিধান ও গণতন্ত্র আক্রান্ত এই পরিস্থিতিতে সাংবিধানিক সংস্থাগুলিকে বাঁচাতে সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তৃণমূলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা জোটের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিয়েছেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, বিজেপি প্রসঙ্গে মমতা ব্যানার্জিকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির হাত ধরেই বিজেপির উত্থান হয়েছে বলে দাবি করেন সেলিম। এরাজ্যে বিজেপির বিরুদ্ধে বলার মতো মুখ মমতা ব্যানার্জির নেই বলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মন্তব্য করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিরোধী ইন্ডিজোটের শরিক দলগুলি ফের বৈঠকে বসে আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হওয়ার কথা। বিরোধী শিবিরের সবকটি দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর শুনছেন।

0: আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকবে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস আগামীকাল থেকে টানা তিন দিন দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ। আজ সব ব্যাংকের সমস্ত শাখা, কার্যালয়, এটিএম সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ চালু রাখার অনুমোদন করেছে রিজার্ভ ব্যাংক। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় গতকাল এক ভয়াবহ বিস্ফোরণে 12 জন নিহত হয়েছেন, আহত 35 জন। একটি বিস্ফোরক বোঝাই গাড়ি পুলিশ চেকপোস্টে সজোরে ধাক্কা দেওয়ার ফলে এই ঘটনা ঘটে। আহতদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তেহরিকে তালিবান পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেছে। ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো শুল্ক যাতে আরোপ না হয় সে বিষয়েও পদক্ষেপ করা হবে বলে উভয় পক্ষ সহমত হয়েছে। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে 7 দিনের রোডম্যাপ প্রস্তাবের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার বিষয়টি তেহরান নজর করেছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরাকচি বলেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থানের অপেক্ষা করছে ইরান। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার যে কোনো পদক্ষেপ ইরানের শর্তপূরণের উপর নির্ভর করবে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্য পথটি সম্পর্কিত একটি প্রস্তাবিত আঞ্চলিক সমঝোতা পুনরায় প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন তিনি। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল দেশটির রাজধানী কারাকাসের উপকণ্ঠে অবস্থিত এক কারাগার থেকে এই বন্দীদের মুক্তি দেওয়া হয়। একাধিক মানবাধিকার সংস্থা এই খবরের সত্যতা নিশ্চিত করলেও ঠিক কতজনকে মুক্তি দেওয়া হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে ওয়াইল্ডার ভাস্কেজ নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রও রয়েছেন। বিশ্ব পর্যটন দিবস আজ পালন করা হচ্ছে। মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব এই বিশেষ দিনে তুলে ধরা হয়। এবছরের মূল ভাবনা পর্যটন পুনর্গঠনে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক জানিয়েছে, দেশের মোট জিডিপির 5% বেশি পর্যটন শিল্প থেকে আমদানি হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বাংলার নবজাগরণ পথিকৃত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 194তম প্রয়াণ দিবস তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। 1833 সালের আজকের দিনেই ইংল্যান্ডের ব্রিস্টলে রাজা রামমোহন রায় প্রয়াত হন। এশিয়ান গেমসে আজ স্কোয়াশের পুরুষ ও মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের অনাহত সিং ও অভয় সিং সোনা জয়ের লক্ষ্যে খেলবেন। নাগয়া কিনজো ফুটো এরিনায় মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন তারা। জয় পেলে তারা সরাসরি 2028 সালের লস অ্যাঞ্জেলিস অলিম্পিকে খেলার ছাড়পত্র পাবেন। এদিকে অ্যাথলেটিক্সে পুরুষদের ডিক্যাথলনের শেষ দিনে সোনা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন তেজস্বিন শঙ্কর। অন্যদিকে মহিলাদের লং জাম্পে অ্যান্সি সোজন এবং শৈলী সিং এবং মহিলাদের 3000 মিটার স্টিপল চেজে পারুল চৌধুরী ফাইনাল খেলবেন। পুরুষদের 200 মিটার ফাইনালে খেলবেন অনিমেষ কুজুর। পুরুষদের হাইজাম্প ফাইনালে নামবেন সর্বেশ কুশারে। অন্যদিকে মহিলাদের ম্যারাথন রেস ওয়াকে খেলবেন প্রিয়াঙ্কা গোস্বামী ও মঞ্জু রানী। মুরলী শ্রীশঙ্কর পুরুষদের লং জাম্পের কোয়ালিফায়ার পর্বে খেলবেন। এদিকে মনু ভাকর মহিলাদের 25 মিটার পিস্তল কোয়ালিফিকেশনে খেলতে নামবেন। হকিতে ভারতীয় মহিলা দল ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, উন্নতি হুডা এবং তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদ চুটি ও ধ্রুব কপিলা তানিশা ক্রাস্টো জুটি আরেকটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত করবেন। বক্সিংয়ে পদক নিশ্চিত করা থেকে আর একটি ম্যাচে জয় থেকে দূরে রয়েছেন 4 জন ভারতীয় বক্সার। পদক তালিকায় 4টি সোনাসহ মোট 30টি পদক নিয়ে ভারত 10ম স্থানে রয়েছে। 107টি সোনাসহ মোট 176টি পদক নিয়ে চীন রয়েছে শীর্ষ স্থানে। তিরুবনন্তপুরমে আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। টানা ভারী বৃষ্টির ফলে গত কয়েকদিনে ওড়িশার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এর ফলে সে রাজ্যের জালাকা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সুবর্ণরেখার জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় উত্তর ওড়িশায় উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। ছত্তিশগড়ে ভারী বৃষ্টির ফলে মহানদীর হীরাকুণ্ড জলাধারে অতিরিক্ত জলপ্রবাহ তৈরি হয়েছে। এর ফলে জলাধারে স্লুইস গেট খুলে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী
1: यो आकाशवाणी खरसाङ हो। प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আমি আকাশবাণীকো নেপালী প্রসারণ সেবা কেন্দ্রবাট বলিরহেছ र श्रोताहरू अब प्रस्तुत गर्न लागिरहेछौँ फिल्म सङ्गीतको कार्यक्रम। प्रथममा सुन्नुहोस् लता मङ्गेशकरको आवाजमा अनामिका फिल्मबाट।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: ফৌজি, अब यस चलचित्रबाट सुन्नुस् अघिल्लो गीत। मोहम्मद रफी, मिनु प्रस्त, पुरुषोत्तम अनि साथी उषा शर्मा। गीतमा बोल्छ एमजी अस्मतको अनि धुन रहेको छ सोनी ओमीको।

0: তারা উপার্জনও করে উল্লেখ করে তিনি বলেন, গান্ধীজি পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিতেন। অনুষ্ঠানে তিনি আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক উদ্যোগের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আমলকির উপকারিতার প্রসঙ্গে উল্লেখ করে বলেন, স্বনির্ভর গোষ্ঠীগুলি কিভাবে এই ফলের মাধ্যমে অর্থ উপার্জন করছেন।
1: প্রতাপগড় আর আমলে কা রিস্তা বহুত পুরানা হিড়িও পহচান ইহাকে কিসানো আর মহিলাও কে লিয়ে নয় অবসর লেকর আ রহি বন ডিস্ট্রিক্ট বন প্রোডাক্ট ইয়ানি ODOP কে মাধ্যম সে ইহাঁ আমলে সে জুড়ে স্থানীয় উদ্যমো কো বড়াওয়া মিলা হয় আর ইসমে সেল্ফ হেল্প গ্রুপ সে জুড়ি মহিলাএ ভি বড়ি ভূমিকা নিভা রহি ODOP কে তহত নয় বাজারো তক পৌঁছ বড়নে সে উনকি আয় মে ভি বড়োত্তরি হুই হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার উন্নয়নে ট্যালেন্ট হান্ট অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে গ্রাম এবং মফস্বল পর্যন্ত খেলার নতুন প্রতিভাদের খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনের প্রসঙ্গ করেন। তিনি বলেন, বারবার মন্দিরে হামলা চালিয়ে যারা ভারতের ঐতিহ্য ধ্বংস করতে চেয়েছিল তাদের কোনো অস্তিত্ব আজ আর নেই, কিন্তু সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। নতুন দিল্লিতে একটি সংবাদ মাধ্যমের আয়োজিত স্থিতিশীলতা চায়, কিন্তু তা নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়।
2: ভারত শান্তি চাহতা হে লেকিন ভারত আপনি সুরক্ষা কে সাথ কিসি ভি সুরত মে সমঝোতা নহি লেগা। वहीं खत्म हो जाती है। जो देश टेररिज्म को अपनी नीति का साधन बनाते हैं, आतंकियों को पनाह और समर्थन देते हैं, उन्हें कड़ा संदेश देना होगा कि आतंकवाद किसी के लिए स्ट्रेटेजिक किसी भी सूरत में नहीं हो सकता है।
0: জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করার ক্ষেত্রে জাতীয় ঐক্যকে একটি প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে শ্রী সিং বলেন, দেশের নিরাপত্তা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, বরং তা প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের সবরমতিতে 1,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে যৌথভাবে তিনি সবরমতি স্টেশন থেকে দেশের প্রথম LNG চালিত ট্রেনের যাত্রার সূচনা করেন। এই ট্রেনটিতে ডিজেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উভয় জ্বালানি ব্যবহারের উপযোগী ব্যবস্থা রয়েছে। এতে 1,400 হর্স পাওয়ার ক্ষমতার দুটি ড্রাইভিং পাওয়ার কার যুক্ত করা হয়েছে, যা প্রচলিত ডিজেল ব্যবহারের পরিমাণ প্রায় 40% পর্যন্ত কমাতে সক্ষম। এ উপলক্ষে আয়োজিত জনসভায় ভাষণে প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে ভারতীয় রেলের অভূতপূর্ব পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বলেন যে রেলে বার্ষিক ডিজেল ব্যবহারের পরিমাণ 293 কোটি লিটার থেকে কমে 108 কোটি লিটারে নেমে এসেছে। তিনি আরও জোর দিয়ে বলেন যে 2010-11 সালে যেখানে বছরে মাত্র 75 কিলোমিটার রেলপথ বৈদ্যুতিকরণের আওতায় আসত, বর্তমানে তা বেড়ে বছরে প্রায় 7,188 কিলোমিটারে দাঁড়িয়েছে।
3: विद्युतीकरण 2010-11 में 75 किलोमीटर होता था और 23-24 में 7,188 किलोमीटर विद्युतीकरण। 75 से 7,000 किलोमीटर की छलांग, 99.6% रेलवे का विद्युतीकरण हो गया है, 0.3% जो बाकी है वो भी हम पूरा कर लेंगे।
0: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ন্যানো মেডিসিন পরবর্তী প্রজন্মের সুনির্দিষ্ট চিকিৎসা এবং স্বাস্থ্যসেবার চালিকা শক্তি হয়ে উঠবে। আজ নতুন দিল্লিতে ওয়ার্ল্ড কংগ্রেস অন ন্যানো মেডিসিন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন যে জৈব প্রযুক্তি বিভাগ ন্যানো মেডিসিন সংক্রান্ত 210টি গবেষণা ও উন্নয়ন প্রকল্পে 174 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করছে। তিনি ন্যানো মেডিসিনকে চিকিৎসা ক্ষেত্রে অন্যতম বৈপ্লবিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, চিকিৎসার ভবিষ্যৎ ক্রমশ রোগীর জিনগত বৈশিষ্ট্য, জীবনধারা, খাদ্যাভ্যাস এবং পরিবেশগত বিষয়ের উপর ভিত্তি করে ব্যক্তিগত চিকিৎসার দিকে এগিয়ে যাবে, যেখানে ন্যানো প্রযুক্তি কোষের স্তরে সুনির্দিষ্ট চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তুর্কমেনিস্তানের স্বাধীনতার 35তম বার্ষিক

উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী রশিদ মেরেদেভ সরকার এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও তুর্কমেনিস্তানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে তিনি আগ্রহী। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে কিভু হ্রদে একটি নৌকো ডুবে যাওয়ায় 12 জন নিহত হয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, 50 জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকোটি গতরাতে দক্ষিণ কিভু প্রদেশের ঈদ জয়ী দ্বীপের কাছে ডুবে যায়। এখনও পর্যন্ত 15 জনকে উদ্ধার করা হয়েছে, উদ্ধার কাজ এখনও চলছে। জাপানে এশিয়ান গেমসে ভারতের এনসি সোজান এডাপিলি মহিলাদের লং জাম্পে রুপো জিতেছেন। জাতীয় রেকর্ডধারী এনসি 6 মিটার 53 সেন্টিমিটার সেরা লাভ দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। পুরুষদের হাই জাম্পে ভারতের সর্বেশ কুষারে 2 মিটার 25 সেন্টিমিটারের সেরা প্রচেষ্টায় রুপো পেয়েছেন। আজ স্কোয়াশে 2টো রুপো পেয়েছে। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং রুপো পেয়েছেন। মহিলাদের সিঙ্গলসে আনাহাতা সিং রুপো জিতেছেন। এশিয়ান গেমসে মহিলাদের 200 মিটার ইভেন্টে ভারতের হরিতা ভদ্র ব্রোঞ্জ পদক জিতেছেন। বর্তমানে পদক তালিকায় ভারত 12তম স্থানে রয়েছে। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 37, যার মধ্যে রয়েছে 4টি সোনা, 16টি রুপো ও 17টি ব্রোঞ্জ। পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আজ ভারতের সামনে জয়ের জন্য 296 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভারত 17 ওভারে 1 উইকেটে 114 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, নিজের এবং পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7টা বেজে 50 মিনিটে।